0: আচ্ছা চলো কুছ থোড়া সা ইন্টারেস্টিং ফ্যাক্টস আপকো দু, আপ লোক শায়দ জানতে হোঙ্গে অলরেডি। কেতে কি শার্কস আর ওল্ডার দেন ট্রিজ, এ কেসে ইনোনে এ ফাইন্ড কিয়া হে আই ডোন্ট নো। আচ্ছা চলো বাতাতা হুঁ কেসে। শার্কস এক্সিস্টেড মোর দেন 400 মিলিয়ন ইয়ার্স এগো।
1: 400 মিলিয়ন ইয়ার্স,
0: হোয়াইল দ্য আর্লিয়েস্ট নোন ট্রি অ্যাপিয়ার্ড রাফলি 385 মিলিয়ন ইয়ার্স এগো। হাউ গুড ইজ দ্যাট, রাইট?
1: So how did they, what they probably, from the teeth or the bones or?
0: Yeah, they might have done, I don't know, carbon dating or something, I don't know. Okay, butterflies taste with their feet. Have you ever tried tasting with your feet? Chemical receptors on their legs help them identify suitable plants, particularly when choosing where to lay eggs. Did you know that? I knew that. And koala. You know, koala bear,
1: koalas, not bears.
0: Koala bears. They're not bears.
1: No, they're not.
0: Koalas. Koalas' fingerprints look remarkably similar to human fingerprints, even under a microscope. Do you know that?
1: No.
0: So, kitna useful information.
1: Kitna useful.
0: The Pacific Ocean is larger than all ants' land area combined. It covers roughly one-third of Earth's surface.
1: Oh.
0: You didn't know that?
1: No. There's so little I know.
0: So, dekhe, kitni important
1: facts you gave
0: useful
1: us.
0: Useful facts.
1: Yes.
0: Pacific Ocean is big, eh?
1: Yeah, it is.
0: A lot of water there. Imagine all that water. How did it come on this planet Earth? Matter cannot be created or destroyed. How was it created with that much water? Kabhi sochte hain sab baat aap log.
1: If you can watch the Vishnu Puran, you'll find out.
0: Sab information wahi milega aapko. Kuch nahi hai but talk those.